আদি হাম আকাশে বারং আল্লাহকে ওয়াদু ফুলাকি হাক তেদু ফুলে আদি কয়া মাথা দে তেরে গা শাক্কে নেতে বুনবে হিন্দু তিয়া ব্যা মিহুম বুনময়ে কয়া মাথা কি খং এ চেকং তিমাম্মে নুদান্নময়ে তিমাম্মে এ কামা মেদু হি এ নুনি নুখরময়ে আদি ইয়াকিন খুরা বয়কু কামগা তিমাম্মেন ওয়াময়ে।

আলকঙ্কো দুআকং উলে মিহা কবরে মাগফুরে দুম বডি কা কইজে আদি এতকেতু ওয়ানি এওরেঙ্গে দুআ থাকা গাফিল ওগিন্নে।

এওরেনি এওরেন কুড়া হেও কাম্বড় আমল থং এওরেঙ্গে কিবাই তিমন রসকলা আঙ্গে কবুল খুরব্বা এওরেঙ্গে কুত্ত তিমন রসকলা আঙ্গে ফুসবা সুয়ার গেগে আহুল ওরেঙ্গে তেরেগা লভ্বান মিহুনে এই এওরেন ওয়াদু খুরব্বা মুং গেন্দেবি থেদু ওয়াদু ফোড়ে।

0: রাহিম আহমদ, ফোন হাতেন হাতারেং হাতারে ফাহেদ দে থিনেং আসে, হুসেন আহমদ, ফোন হাতেন হাতে থিনেং একে ফাহেং হাতারেং হাতে, মেহার গাড়ি এগার গাড়ি ফানসাস হামিনট তিরিস আসে কুন্তু মি দিবেহ রাজে গাড়ু।
1: আঙ্গাদি উঙ্গন্নাদি মুনি ফোই ফিলওয়া দিনুমগা
2: থেদুবেরি কামায়কো
1: একুয়েরি কামায়কো
2: এরুবেস মিহারুবেস রাইতুন্নায়কো রাইতুন্না এমমে গাতুগা দিবেহরাজ্জেকে আডু
1: ইংহা সতরস্তে কসালিস নুই কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আড্ডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিনবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেহি রাজ্যে গড়ু দিবে রাজ্যে গড়ু বার গড়ি সোল মিনিট গমি গিনে স্থেনি মেদ গে মেন্দুরু নামাদ বগুতু গে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

আদি হাম আকাশে বরং আল্লাহকে ওয়াদু ফুলাকি হাক তেদু ফুলে আদি কয়া মাথা দে তেরে গা শাক্কে নেতে বুনবে হিন্দু তিয়া ব্যা মি হুম বুনময়ে কয়া মাথা কি খং এ চেক তিমাম্মে নুদন নময়ে তিমাম্মেন এ খামা মেদু হি এ নুনি নুখরময়ে আদি ইয়াকিং খুরা বয়কু কামগা তিমাম্মেন ওয়াময়ে।

আলকঙ্কো দুয়া কং উলে মিহা কবরে মাগু ফুরে দুম বড়ি কা কুইয়ে আদি এতকেতু অনি এওরেঙ্গে দুয়া থাকা গাফিল হইগিন্নে।

এওরেনি এওরেন কুড়া হেও কাম বড় আমল থাং এওরেঙ্গে কিবাই তিমান রসকলা আঙ্গে কবুল খুরব্বা এওরেঙ্গে কুত্ত তিমান রসকলা আঙ্গে ফুসবা সুয়ার গে গে আহুল ওরেঙ্গে তেরেগা লভ্বান মি হুনে এই এওরেন ওয়াদু খুরব্বা মুং গেন দেবী থেদু ওয়াদু ফোড়ে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকান এহি তরিবে ওয়াগে উরিবু মুগা বিনা ইফাদে এই এ বিনাগে এব্যাং আনে বায়া বারা গাদকান দে ফাদান
1: මේ දෙවිරාජ්‍යගඩු දෙවිරාජ්‍යගඩුන් තින්ගඩි තිරි සෑම මිනිත්තු ගමිගෙනස් තෙනි මියදගේ අසුරු නමාද වගුතුගේ බංගියා බංගිතුවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে আলা ওয়া ইন্নি উতিতুল কুরআন ওয়া মিসলুহু মাহ মানে দন্নাশিফ আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াইকু হাম ইফাদা এহেন এচবস দেবি এবহি একালে গফানুগে সুন্নতে
1: මේ දිවේරාජ්‍ය ගඩු දිවේරාජ්‍ය ගඩුන් හගඩි සවස් මිනිට් කම ගෙනස්තනි මග්‍රිබ් නමාද් වකුත්කේ බංගියා බංගිදුවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: மேயஸ்திரின்.
1: বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। আদার গোমিন দুইরা জে গাডুক প্রোগ্রাম তাডো সোমগেন দোয়া এম হ্যাঁ তেরনা আর হিকা বারং উফা বের বকত কলকে দে দুই কম ইখলাস তের কামা কি কি রং রং কোন খিদমত করব এম হ্যাঁ মে স্টিরনা হিতু কি হেও দোয়া তা রদ করেন গে তো দুই কম আগুরি খিদমত করব আফ এম হ্যাঁ বে ফ্রং আলগন মেঙ্গে মি লোপ বা কম বিনা করে পে নুহান লোবিং বর উফুল দেবে মিয়েন্দু আলগন মে বে ফ্রং মি বালাগন নানি নুহান শুকুর এর কামা কি ওয়ার লোবিং এ তো ওয়ারং হেও হিত

0: দুহক কালগো তো কবে এবার ফোন এমে বড় কাম বড় থা কি কবাত মিফাদ কুদিন গেঙ্গুল বেলানি বেরিং গে
1: আদি বড় বড় শুকরিয়া এঙ্গে তো আলগন মি প্যারেন্টস ও নাং এমে বড় দিমাওয়া এক কামক কাম কা মি বেদেনি একুদিন গে এক্সেপশন নুনিয়া একুদিন গাবুল কুরুম মুস্তমাওন তম কুচ্চকু ডায়াগনোস ওয়ায়রুগা আস্তুগা এ প্যারেন্ট এক এন্ন ইউসাস্তান এই বড় বড় কামে এই ফুর্তম কুজ্জা ডায়াগনোস সিমা ফুর্তম পেয়ারেন্টুম বেস তিবেনি বড় বড় মি কি বর স্ট্রেস ওয়ান দিন আদি হদানুগে ওয়ানুয়াগুতে নেগেন দিন দিন ফুর্তম এমে গাতুং একং কুরা মিহে নুনি একা কামে দিমা মিহে কোদানি তো এগুতে মিগে এমে ফুর্তম কামে কি পেয়ারেন্টুম কুজ্জেকে কামে হুন্নাক গাবুল কোপ এগি তুরু মুজতমাওগা বেস মিকুদিন একসেপ্ট করু মি এমে বড় দাদাকে বাই ফার ওয়াগুতি কি পেয়ারেন্টুম কুজ্জাগে কামে হুন্নাক কোপে সরক ইঙ্গিয়ে কাম বাই ফার এবে তিবে নুনে উলে গোতে দোস কল কুর নগল বেদানে আস্তু মিওয়াগুতি কি মিহিন দিমাওয়া ওয়াগুতুক এক্কাল একুজ্জা বেনুয়া রঙালু আনে ইন্টারভেনশন তা নুদিপিগেন গোস বাইফার এব এক রঙালুয়া আন্ন দোসকল বেনুয়া আনে থেরাপিস তাকা এচ্ছি নুদিবুনিমা আনে দিমাওয়া উদগুত বার কিন কম ফাহকুরণে ফুর্তম কমে কি মিকুদি নেকি মিগে কুজ্জে কা গাবুল কুরুম এ ইতুরুম দেন একুদিন কুরঞ্জে কান্ত তৌগ মাম মুজতমা উরিয়া ফরাত কুমস এমি হুনং এহি তেরিব
0: আদে মিহাই সাব মুফেশকিং আলগন মে রিফা ওয়েস পাভেরি উমা একিগ আরিফা ওয়েস দিবে ফুরনা তাক্কা লান আরিফা নাশিদ মিহার মাসেকে কুরব মুগিন দেমানি কাউন্সিলিং দায়রা গে লেকচারাই গে গুতুগ আলগন মে প্রোগ্রাম তৌগ হাম বারগিনে ব্যারে ডানওয়া বে ফুলা মি রিফা কি সিরিফা প্রোগ্রাম ফরাত মারবড মারহাবানি
2: কাউস পাদল দিবে মারো ফাওয়ে জানি কে সাধুনি
0: আজিমা কবাত তেমে আলগন মে মিদে কি ওয়াহকে আগুলে গুতুং আজিমা গি খিয়াল
3: আদামা এন্ড হালিত বিতালু গুতং হাম আলগন মে আনে প্রথম অ্যানোমিস ডায়াগনোস উম এ হিসাবুং একুজা বালায় গন্ড বিঙ্গে তো তেং ইতুরু ফারুয়ায়া মি বি এম আবাহকং হাম কামা এ গুলুং হরি বেলেনি বেরিং হাসকো বেলেনি বেরিং না আনে মাশওয়ারা কুরমকি আলুন দেখে গতক বার বড় আনে বার মুহিমু কামে এই আনে বেলেনি বেরিয়া এ কুজা গুয়াং উলে গুইতকা এ হুরিহা কামে তেনেকানে দেনেকাতুমাকি হামাওয়ারা মুহিমুকামে কতু গালুগানু দেখেন ইঙ্গে তো
0: আদে মেদালগন মে ওয়াহক দকমু মিদানি বেলেনিবেরিঙ্গে কামবড়ুন তাকা গুলেগত খাসগুদিকা নকুলেদন তরিকং হুন্না বেলেনিবেরি দেনি ফামেনাইস ওয়ারা কমমে দুহাক কালগতকা মিফদ কুদিন্না নুনু মিফদ বেলেনিবেরিনা বদল ওয়ে ওয়াহক দকালবেনি খিয়ালা মশওয়ারা একি মাওলুতা কন্নুনা একি কঙ্কমা গুলেগতুন খিয়াল হোদালানে কোবাতো এমমে বড় কামবড়ুম মে গতুগা নুনুমা বেলেনিবেরি এমমে বেনুম ওয়া কঙ্কমাকি এম
2: মিহার আসলো এমমে বড় বেনুনি আলা আদি এক মি ডায়াগনোস ওয়া কুজে বেজে আম বেদেন মেরিম বেন ওয়ানি সাপোর্ট আসলো গেনে ফার বালা গন্ন উন্দ গোন গাবুল কুর উন্দ গোন এই হাম এম এ ফর্তম কন্দ দে আলনে ওয়ানি দে বে ফ্লো সিদাল হে এক পেরেন্ট একসেপ্ট কুরম বেস এবা বেন ওয়ে সাপোর্ট এ কম মেসারক গেনে ফার দে পেরেন্ট উনে রে কক গাবুল নু কুরেবি আনি কক গাবুল কুরেবি এম বিমা এক হাল ফুশু এর মে বেস এবা দে দে মিগা সাপোর্ট লি বেন এ গক গতকি মে মিসাক আলগন মেং গেস এবা ইনদে কমিউনিটি গ্রুপ রূপে বেস ভাইব লাইক 800 পেরেন্টস ama ekahala ane mi group ekge parent e through covs nuni ekal group ekka mashwara kurevi geves komme ege kanuje mi adi konku jekkan ka kuka misalkan ekala ane mi ekihinetto dene ganna ni nuni kihinetto bala ganna ekala tips a ekala kuran jehene misalkan ekala issue ngulenyam kihinetto hadan jeheni egotan inge kahala ane mi bani ekal sawal kurevene etchen edetto ka kuka komme inge nuje misalkan ane mi konche ge ijaje nukurane e use eta tibeni স্পেশাল নিড পেরেন্টস দেন ওয়াগুতকে ফ্যামিলি আসলো ফ্যামিলি গে সাপোর্ট দেন এমে বড় বেনু ওয়ান ফ্যামিলি গে সাপোর্ট আনে মি স্কুল দাওরু গে কুজে বেজে টিচার নম সে বজে হে মিনে গে মিকা কন্ত তহুরি কাং ইংকে মে আর মি আসলো আল মে এমে মি হে কা কুরেবেন কা মে নোনে মি কুদিং গে কন্ত তম মি কমিউনিটি এ কা কুরেবেন কা মি কে সো আদি আমুদুং এককল ওয়ানু আনে ইংগি উন নমি হুন বেজে মর তাজরিবা হুরি পেরেন্ট এ ক্যারি গা ওয়াহ কা দক্কা নম সে আসওয়ার মহি
3: দেন আদি আলুগন ফাগ কলানা আলুগন মেগে তেরে কে এমমে গিনাই আং হে মি ফিরি হে কুদিং অটিস্টিক নতা এডিএইচডি এ আলুগন এমমে ফাহু মি বাহাকে দে কোন প্রফেশনাল এনা কারি আলুগন এ সওয়াল কুরি মে এনা এনা আলুগন কিয়া দিনি আং হে কুদিং বেজে আবার কপি কুরানে এহেম বিম এ কুদিং এ এজ কাতে ডায়াগনোস কুরেবে কানে এক ফিরি হে কুদিং আং হে কুদিং না তাফাত ওয়ানে এহেম বিম এ গোতা বেস আং হে কুদিং গে কাল কামেন হুটাস আবাহ তেনে কন তুমা মি মিতানি এ

0: দেবতা দোয়া করা বাপ হবে গে তো
1: ধন্যবাদ বাপ্প নিয়াবির তিবি হাতর কুদিন বাপ্প নিয়াবির তিবি হাতর কুদিন এগেতের দেখুদিন আশার হর নুমাতি বাপ্পগে মুদা নুবাহা মডুকরিয়ে দেখুদিন আশারবি ফাহুং এগুত দেহর দুম ফাহুগ এম এম সোলা হরত এদেত দেহর উম ফাহুগ মুদা বেহিরু এগে কুরিম বানি বাপ্পগে মুদা বেনু করেফে মিখমুগ কান্ত মিকং মিকুরেউনি রাঙ্গালত বাপ্পগে মো বাপ্প নিয়াবিরুগ আশারহর নুয়া দেখুদিন তিব্বে এ দেখুদিন গে হরাদা হরিহা এচ্চদ আওয়ান মি ফাহা কর মিল দিয়ে ফে গতু দেখুদিন গে হরাদা এক হরিহা কে কুরণ এ নুবাহে মোদা বাপ্প মোদা নুবাহে কান এর কুরেবণে একম একুদিন আশারহর মফ ফহ বেনু মিহার বাহা ফিয়ে একম কো এর কুরেবণ বেনু কুরেবণে বাপ্পগে ফায়াসা হচি বেনু কগনে হরিহা কুদিন বেনু কুরে মিকমগ মিকান্ত কুরেবণে রাঙ্গলতে নোনিয়া মিকমগ এ কিনেতো হাদান
2: দেন ফুরতম কমকে মে পানিয়া দুহু আদি কুড় কুন্তিম কম গাভিয়াস মে মুদা বেহেন মহিম কমকে বিহাবা মুদা বেহমুগ কান্দতং আ নিম্ম এ ফুরতম আম কোরঞ্জে কম হাস সামাল কম দেঞ্জে কম এ লাসকফি কম মানি নে নিকুন্নান তাফাত মাসাত বসে বহরে দেন তিগতি এন নে এগতে রে বাই বেনু করে ফা আহাক দেন এই দেন আন্দাজা কল্লান জে হেনে কাক কিনে তো বেনু করে উনি এমজি কম মানি নো আন্দাজা কল্লা পে বালালানে নো তানে গতে কি বেঙ্গে সাক হাতর কুদিং মুদামে ওলেনি এগতের এন্দে কুজ্জক মুদামে মে হারদ করে উনি হেমে কুদিং একমা হিং হালাদ একম গওনি না একি বেস মাসালে বেস নং একি
1: আশেফ জাদিন
0: আমি আজমাত দা চকে টেডু কদম বাইফাতি সওয়াল গন বিসনে মে গতের আমগতে গ মে বাপ্পা মরম ফা ইতিমত্তা মে দত্ত বালিগ হুম ফা ইতিম কাম কেন্ডিগেন দান এম ইতিম কুজ্জক মুদা এবে জে হে বালহট্টং বালহট্টা আইরো মিসা বালহট্টা মিহা এই বেদানে মি আইলে মিহে কল বেদানে দে দুরু মিহে কল বেস এনে কি ফাগিরে কম গাবাঞ্জা এনে ইয়াগে বেণুন করে দরুরি বেণু তা করে বেনে আদে কুজ্জাগে মুদা ইনভেস্ট করো এ আদে দাকা বেস দাকা হোসন করে মানে কি এ উণ করমে রাঙাড়ি মানে গিনে কগ্গে উণ কগ্গে এগে এচ লিম হোদু এম এই কো এম আসলা কি তি তি কেস কে তিয়াসি আগুন্ডা কাহি এন বেদান মি সুয়াতি আশারার বন্দে নুবাহ দাড়ু হেন উন্নয়ন যে আগুন মে মিগতেন ওভে যাতে মি কুজ্জা কুজ্জা বালি তসর পোদেন দেন এ কুজ্জা মুদারাঙ্গ বেলে হেট্টুং আদে মুদে আসলে কি মুসান্দি কম গা বাঞ্জা মুসান্দি মিয়া এগে এচ্ছে নুজহং এম মে রাঙ্গল গত কি বেস
1: এম বি আড়ুন উম্মিদ করে এঙ্গে তে বে ফলং তেরেং হাম মি মি আড়ুন মেং মি আড়ে মেসেজ ফোন ফরাতু আড়ো স হুন নাওন কম আড়ুন মেং গে উম্মিদ কি তে বে ফোন ইতুর মি আড়ুন ফিলওয়া লাম বেন ফ্লোয়া কম বঞ্জা আড়ুন মেন আর দিস মেসেজ কল দেব অনকাস অলমন লিফুরি মেসেজ তো হোগে তেরে অলম মেসেজ দন্নওয়ালান অলমন লিফুরি মেসেজ তেরে মেসেজ কি উইথ দেমে অলম রিভ দেমে অলম না কুরিসওয়ালা গুলগে হে মি মেসেজ আসমেতে ফাস্ট রকুয়াত বিতরি এককন কুরেবে বাহাকে বিদাল বিম বিতরি গ ফাস্ট রকু এককন কুরেবেনি কিহিনেত তো কুরআনি কিহিনেত তো শেখ আজমত কি হতে দাওলান আ
0: আদে কিতমা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু মানে কি মেদুয়াত তাইয়াত রকিয়া এগোতে কুরব্বা ফে বলে মিসা তিন রাখো আনফি মজহব গেস এই মাসে এসালাম এ দামন এরে অলকম কুরব্বা এর গোতে খন্দ কুরব্বা ফে এম আসলা কি এসালাম এ মেদত্তা যাতন কিয়া মেদত্তা যাত কি মো দেরা কোন দেরা কোন সালাম দে কা নুজে হেনে
1: আদাদ
0: আদ সালাম নুদি এসে
2: মে মে সালাম বাস মে মে তরে গা নুদি আদি আত্তাহিয়াত বাস নেশি এন্দে ফুরহম কুরুঙ্গ

0: ইসলাম তা খোরার কো এবে আমি হন এবে আমি হন আল্লাহ দেবে নিয়মিত গমতিং হাঁদান কুরমা মি আঙ্গবাবাক ফুরতম কামাক আদি মিয়া তো আল্লাহ ওয়াহি কুরবা মানে মি ফাদে ওয়া ইস কাল মূসা লি কওমিহি ইয়া কওম ইজ কুরু নিয়মাতাল্লাহি আলাইকুম ইজ জাআল ফীকুম আমবিয়া ওয়া জাআলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন মি আয়াত আউর মে বিসনালা এরুগা ফুরতম ইসমি আয়াতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বয়ান কদ্দেবনি মুসা গফান এ ক্লেক ফান কম গ মিহুন বিদাড়ু আওয়াহক তেবা মিহুন তেবা তেবা মিহুন কে ভাইরাস কালাঙ্গ আল্লাহ সুবহান ওয়া তাআলা তেবা হচ্ছ বাওয়া লিবি নিয়মত কো মতিন তেবা মিহুন হাদান কোরাশে আদে বার গিনা গুনা নিয়মত তেবা মিহুন আল্লাহ সুবহান ওয়া তাআলা নে বয়ান কদ্দেবাফ এগতুন এম মে ফরতমাস আউল মেন মিতানু গ ফাহ কোরাবনি ইলম মারিং তাফসীর মারিং ফাহ কদ্দা গতক মে আয়াত গ বয়ান কদ্দেবনি আল্লাহ সুবহান ওয়া তাআলা বেহুন দেবি এম মুহিম এ নিয়মত এ গতক এবা মিহুন গতরেং আদে এই বানি ইসরাইল মিহুন গতরেং কিনা গুনা নবী না রাসূলুন আল্লাহ ফনবেকা মি হাকিকাতুগ এবা মিহুন টাকা আদে এবা মিহুন তেদুমগ দেখো মা টাকা আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়ারগিনা রাসূল না নবী ফনবা ফাওয়া কাং ইলমরি ফা করবে মি এস এবা মিহুন আল্লাহ দেবি নিয়মত আদে মি গতং আলগুন মেন এগেনে মুসা গফান হারুন গফান ইসহাক গফান ইয়াকুব ইউসুফ মি ফদ বেফুরুন নাকি এই বনি ইসরাইল বাগা গে মিহুন গাতা আদি এমি গতেন ফোন নবী না রাসূল মি হাকিকাতুগ বাই কলিবেন ওয়ার বড় নিয়ামতেন এই তেদুমগ লিবিগতম আবদুস ইনসানু মি এদে তিবেনি এম আবদুস আগুন মেন তবিয়াত গে মননি মাওগে লিগেন দিউমা মাগফিরা দুমা আমি কা কান্তত এম আবদুস আগুন মেন ইরশাদেন আগুন মেন তেদুমগ দাকানে বাই কা আগুন মেন এম মিস এদে মি তিবেনি এম মি গতুম মিস বনি ইসরাইল বাগা গে মিহুন এ লিবুনো নিয়মিত গতরে খাস কো ফাহ করে একমে এইস এর মোরে গতে কম ফাহ করব দেবন কমক মিতাঙ্গ আগুন মে হাদান গেনে জেহনি বানিসা বাগা মি হুনকি নত এ মি নাসলু গ মি হুনকি কোরিগ ভর নিকমতি হালে গতিবে আলুনতে গতু গতিবে এমি হুনকি এবস কাল আগে হরি বাই নং এ আগুন মে তারিখ ফেনে গবে এহনমেস মুসাক ফান আল্লাহ সুবহান ওয়া তাআলা এমি গত ফোনো মাফোগ এমি হুনকি এ আলুঙ্গে মকাম নকুমে মিনিমাম বেয়ে গতুগা এমিহুন নেকুম না ফুরসত লিবুন আদে এহেন ইনসান নকে সে গতা এমিহুন নকি ইস দুনিয়াগা মাসেকে করে এমিহুন আমিল কান এজিতি মিল্ক করেবে আদে দুনিয়াগা ইনসান একগে মি গতুগা হেলি ফেলিবে মাসেকে করেবে নে কহা বাইকা এমিহুন হেদদেবি কাং এগতং এ নিয়ম এমিহুন দেবি কাং আল্লাহ সুবহান ওয়া তাআলা মিতানুগা বায়ান কো দেবা এমিমা মি হাকিকাতুগা ইনসান নকা নত বাইকা লিবে নে এমমে বড় নিয়ম আগুন মেন এগেনে আলুয়েতি কামা নিকামেতি কামা থাদু কামা দাতি কামা মিকাং কামা কি এভ্রেস ইনসান করো হ্যাঁ কামেন এগে বদলু কমি হে কোয়েস বেনু বাণী মিনিমাম কামা উফা ফা গতি কামা তানাবাস কাম কোলে এম মিকম ওয়েস আল্লাহ সুবহান ওয়া তাআলা বানিসা বাগা গমি হন বানি মেদরি কো দেবাফ এমি হন একাং কাম ফরি হাম কো দেবা মিকাং কাং হাঁদান কুরমা এবে আমি হন মোসাক ফান বয়ান কো দেবা ফা কাগুন মিয়াত এঙ্গে অনেক এক ফোগা আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াহী কুরবনি ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তেবামি হুন দুনিয়ান এহি এভস পে কা নুলিবে কা কান্তত নুদেবা কান্তত তেবামি হুন নিয়মত দেবা ফাই বনি মিহ মি আগুন মেন না হাম ওর রঙ্গল কিত কুরআনু গে মি আলী গে কিত কুরআনু গে মুরিত আয়াত কো আগুন মেন আল্লাহ বয়ান কো দেবা ফা হাকিকাত
1: ফানাশে আদে এই কুরিম বিদেন নিয়মত কি মিহুন এবেস কাহালে হালে গা মিহুন মা ইতুবার হিফেবে নিয়মত কামগা মিহুন উদেকে এই মিহু মুসাফা দন্নওয়ানি আরিন আল্লাহ জাহরাতান তিমান্ন মেন্ন আল্লাহ সুবহান ওয়া তাআলা দাক্কাওয়াশ এহেঙ্কম এমিহুন বেনবি কুরিং আগুন মিশারা করে গতা মি এমিহুন মি দেব্বা নিয়মত কি কাবত কাতি নিয়মত কামগা বিন এই কাতি সেমিহুন ফেনে ফেন্ন গেচ্চি কতুগা লেব্বুমা দেন এমিহুন বেনবি ওয়াত্তরু গেচ্চিত এমিহুন আল্লাহ সুবহান ওয়া তাআলা দেব্বি এই আরজিদমক বিদাল হে বাওয়াত
2: শেখ ইব্রাহিম আদ মি আগুন ওয়াহাকাগ কুমসরক ইশারা কল্লাম বেনবে দেম কুরিং আব্দুল আজিজ গ ওয়াহাকাগ ইশারা করে নুক্তাগে বাই গে মচ্চা আগুন বালাম বেনবে এই মি আয়াতুগে ফাহাত